বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবে। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিতে

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তাড়াতলায় একটি নির্মীয়মাণ গুদামে সেট ভেঙে পাঁচজনের মৃত্যু, গ্রেপ্তার দুই, সিট গঠন কলকাতা পুলিশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশে যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উত্তরাখণ্ডের লিপুলেক পাশের মধ্য দিয়ে 6 বছর পর ভারত ও চীনের মধ্যে বাণিজ্য পুনরুজ্জীবিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। ভেনিজুয়েলা ও জাপানে তীব্র ভূমিকম্প, কারাকাশে কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা, জারি হয়েছে জরুরি অবস্থা। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তাড়াতলার ব্রিজবিজের কাছে গতকাল নির্মীয়মাণ একটি গুদামের সেট ভেঙে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি SSKM এ গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, NDRF এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।
1: আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেসকিউ কমপ্লিট করবেন, UDMA মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, NDRF, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, KMC, ফায়ার ব্রিগেড, ওরা যেভাবে কাজ করেছে, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে।
0: তাড়াতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাড়াতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনার আগলওয়ার এর নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তাড়াতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত FIR এর নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও এক ব্যক্তি

হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো চারজনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এই বৈঠকে প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতিও মূল্যায়ন করেন। সাইবার অপরাধ ও ডিজিটাল আইরিস জালিয়াতির অভিযোগও শোনেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দেন। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিত্রাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনর্জীবিত হবে। দলটি আগামীকাল তিব্বতের তালাকোটের জন্য রওনা দেবে। পিত্রাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। এই দুই দেশের মধ্যে সুষ্ঠু বাণিজ্যের জন্য ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। লিপুলেকের কাছে একটি গুদামে ইতোমধ্যেই ব্যবসায়ীরা পণ্যদ্রব্য পরিবহন করেছে। উল্লেখ্য, 2020-তে কোভিড-19 সময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য স্থগিত রাখা হয়েছিল। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। পাঞ্জাবে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে 24 জুলাই পর্যন্ত। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIN নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওয়াশিংটন DC ন্যাশনাল মলে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে তিনি দাবি করেন এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি ইরানের কঠোর সমালোচনা করে বলেন মার্কিন বাহিনীর শক্তি ও দক্ষতার কারণে তেহরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান বিধ্বংসী ক্ষমতা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অবশিষ্ট নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। IDF জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনী একটি হামলা চালায়। এই হামলায় হামাসের সামরিক শাখার সদস্য আকরাম মোহাম্মদ মাহমুদ আবু মাজি নিহত হয়েছেন। IDF এর দাবি আবু মাজি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং IDF সেনা ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কাজ করছিলেন।
ভেনিজুয়েলার কারাকাস এবং আশেপাশের এলাকায় ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার পর সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সকালে রিক্টার স্কেলে 7.2 এবং 7

0: দশমিক পাঁচ মাত্রায় পরপর দুটি ভূমিকম্প হয় ওই অঞ্চলে। কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর JMA জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে মাটির 50 কিলোমিটার গভীরে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু, লাদাখ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও এই রকম আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে পরাজিত করে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2, সিট গঠন করল কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশের যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরের সংবাদ শুনুন সকাল 10:10।
1: আকাশবাণী খরসাং হো ভূপেন্দ্র শর্মাবাট শুনুন প্রাদেশিক সমাচার। राज्यका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले सर्वसाधारणका समस्या र गुनासो प्रत्यक्ष सुन्ने उद्देश्यका साथ आयोजित जनता के दरबार कार्यक्रममा हिजो जनताका समस्याहरू सुन्नुभयो। कोलकाताको सल्टलेकमा भारतीय जनता पार्टी भाजपाको राज्य मुख्यालयमा कार्यक्रम आयोजना गरिएको थियो। यस क्रममा राज्यका विभिन्न जिल्लाका जनताले मुख्यमन्त्री समक्ष आफ्ना स्थानीय समस्या, माग र गुनासो राखेका थिए। प्रशासनिक सेवा, सडक, खानेपानी, स्वास्थ्य र शिक्षा र सरकारी योजनाका विषयमा नागरिकहरूले बोलेका थिए। यसैबीच मुख्यमन्त्रीले जनताको गुनासोलाई गम्भीरतापूर्वक सुन्दै सम्बन्धित समस्याहरूको शीघ्र समाधानका लागि आवश्यक कदम चाल्ने आश्वासन दिनुभयो। यसका साथै मुद्दाको छानबिन गरी आवश्यक कारवाही गर्न सम्बन्धित विभागलाई निर्देशन पनि दिएको छ। पश्चिम बङ्गाल सरकारले कोलकाताको तारातला क्षेत्रमा एक निर्माणाधीन गोदामको छत फत्किएको घटनाको छानबिन गर्न विशेष अनुसन्धान दल SIT गठन गरेको छ। घटनामा संलग्न भवनका सुपरभाइजर र 2 जना श्रमिक सप्लायर सहित 3 जना पक्राउ गरिएको छ। हिजो तारातालको ब्रिज नजिकै दुर्घटना भएको थियो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीका अनुसार दुर्घटनामा परि मृत्यु हुनेको संख्या 5 पुगेको छ भने 20 जना घाइते भएका छन्। घाइतेमध्ये 2 जनाको आइसियूमा उपचार भइरहेको छ भने अन्य 18 जनाको अवस्था खतरामुक्त रहेको बताइएको छ। पश्चिम बङ्गालका वित्त मन्त्री स्वपन दासगुप्ताले राज्य सरकारले नयाँ निवेशलाई प्रोत्साहित गर्न आवश्यक नियमहरू बनाइरहेको बताउनु भएको छ। उहाँले भन्नुभयो, लगानीकर्ताहरूलाई दिएको सरकारी समर्थन र प्रोत्साहन छिमेकी राज्यहरू ओडिसा र आसामको स्तर अनुरूप हुनुपर्छ, ताकि पश्चिम बङ्गालले लगानी आकर्षित गर्न समान अवसर प्राप्त गर्न सकोस्। एसोसिएटेड चेम्बर्स अफ कमर्स एन्ड इन्डस्ट्रिज अफ इन्डियाले आयोजित गरेको एक कार्यक्रममा बोल्दै दासगुप्ताले भन्नुभयो, राज्यले आफ्नो प्रोत्साहन संयन्त्र यस्तो तरिकाले डिजाइन गर्नुपर्छ कि अन्य राज्यले असान्दर्भिक लाभ लिन नसकोस्। उहाँले भन्नुभयो, लगानीका लागि सबै छिमेकी राज्यहरूबीच समान प्रतिस्पर्धात्मक वातावरण आवश्यक छ। GTA प्रमुख कार्यपाल अनित थापाले गत 17 जुन 2026 दिएको राजीनामा स्वीकृत भएको जानकारी दिएका छन्। पश्चिम बङ्गालका राज्यपाललाई उनले आफ्नो राजीनामा पत्र पठाएका थिए, जो स्वीकृत भएको उनले बताएका छन्। राष्ट्रिय राजमार्ग 10 अन्तर्गत बाघपुल नजिक कालीमन्दिर क्षेत्रमा गैरातीदेखि पहिरो खसेपछि सडक अवरुद्ध भएको छ। पहिरोका कारण

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিকস বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার

0: আর অধ্যায় বলে বর্ণনা করেছেন, দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: Together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier.

0: আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS leadership at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলুগু দেশম পার্টির সানা সতীশবাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণ এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনি রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধা নিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी थी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास

0: शरद चांदनी उदा झुलसाता जेठ मास शरद चांदनी उदा सिसकी भरते सावन का अंतर्गत रीत गया एक बरस बीत गया।
1: सीख चौ में सिमटा जग किंतु विकल प्राण बेहद धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया एक बरस
2: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বতো চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। 2/24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যের এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ই-র দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
3: समाचारको अन्तरालपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछु श्रोताहरूलाई। एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट श्रोताहरू अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम र आजको भुटानी कार्यक्रममा सधैँ चाहिँ यहाँहरूलाई सुनाउनेछौँ भुटानी गीत।